সুইটিলে আনি রাজা তুলে হে না নেই আ আ নেই হলেলু দিলে নেই তালে তানাই তানাই মেরি আমরে গাউলে পি তারে আতেও নেই মাউয়ে সাও আমি দিগে নিরো ইয়াও মেতে বাদি আলো ইরে নারি।